আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। রাশিয়া এবং ওই দেশ থেকে পেট্রোলিয়ামজাত পণ্য ক্রয় করা একাধিক দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করতে মার্কিন সেনেটে একটি বিল পাশ হয়েছে। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। ঝাড়খণ্ডে পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই রাজ্য সরকার ছাত্রদের সঙ্গে প্রথম দফা বৈঠকে বসেছে। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্স টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের দুই শাটলার অস্মিতা চালিহা ও রক্ষিতা রামরাজ মুখোমুখি হবেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে এবং 587 জন পিএইচডি স্কলার সহ 3000-এরও বেশি পড়ুয়ার সামনে ভাষণ দেবেন তিনি। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আইআইটি দিল্লির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, অগ্রণী এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং অধ্যাপকদের সঙ্গে মত বিনিময়ের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে আইআইটি দিল্লির ডিরেক্টর রঙ্গন ব্যানার্জি জানান, শ্রী মোদী রাষ্ট্রপতি স্বর্ণপদক, ডিরেক্টর স্বর্ণপদক, শঙ্করদয়াল শর্মা স্বর্ণপদক এবং পারফেক্ট 10 গোল্ড মেডেল সহ প্রতিষ্ঠানের সর্বোত্তম

0: পদকগুলি কৃতি পড়ুয়াদের হাতে তুলে দেবেন। প্রধানমন্ত্রী দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে আইআইটি দিল্লির সোনিপাত ক্যাম্পাসে এআই ক্ষমতা সম্পন্ন উচ্চমানের সুপার কম্পিউটিং ব্যবস্থাপনা পরম প্রজ্ঞারও সূচনা করবেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তা, ডাটা সায়েন্স, অত্যাধুনিক কম্পিউটিং এবং আন্তঃবিভাগীয় গবেষণার সুযোগ আরো প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
1: इस कॉन्वोकेशन में 3000 से अधिक ग्रेजुएट्स डिग्री ले देंगे। कॉन्वोकेशन में हमारी एक नई सुपर कंप्यूटर परम प्रज्ञा एआई बेस्ड सुपर कंप्यूटर 250 पेटाफ्लॉप्स, वन ऑफ द मोस्ट पावरफुल सुपर कंप्यूटर इन एन एकेडमिक एनवायरनमेंट लॉन्च बाय आवर प्राइम मिनिस्टर।
0: রঙ্গন ব্যানার্জি আরো জানান, আইআইটি দিল্লি 18টি এনআইটির সঙ্গে সমঝোতার স্মারকপত্রে স্বাক্ষর করে জাতীয় শিক্ষা ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। পিসিআই এর এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রত্যেক ভারতীয় নাগরিক ট্রানজাকশন বা লেনদেনের কোনো রকম চার্জ ছাড়াই তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। এই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো রকম চার্জ দিতে হবে না। ব্যাংক, অর্থনৈতিক প্রযুক্তি সংস্থা, এনপিসিআই এবং রিজার্ভ ব্যাংক ইউপিআই এর বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং প্রতারণা ও জালিয়াতি রোধে বিশেষ উদ্যোগ নিচ্ছে বলেও পিসিআই স্পষ্ট জানিয়েছে। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের স্ক্যান ও শেয়ার সার্ভিস 25 কোটি ওপিডি রেজিস্ট্রেশনের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ জুড়ে আভা ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা চালু হওয়ার পরেই এই উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হল। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে মার্কিন এক আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশ আছে যারা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করে। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, নতুন দিল্লি বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তিনি বলেন, উপসাগরীয় এলাকায় ভারতীয় মিশনগুলির সঙ্গে জাহাজ ও জলপথ মন্ত্রক নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। যে কোনো প্রয়োজনে সহায়তার জন্য 24 ঘন্টার হেল্পলাইনও খোলা হয়েছে। গত কয়েক মাস ধরে হেল্পলাইন চালু রয়েছে। আন্তর্জাতিক জলপথ দিয়ে নিরাপদ ও অবাধ বাণিজ্য সুনিশ্চিত করতে ভারত সওয়াল করে যাবে বলেও তিনি জানান। নাগরিক পরিকাঠামো, যাত্রীবাহী বা বাণিজ্যিক ও বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের আক্রমণের লক্ষ্যবস্তু না করার জন্য ভারত আরও একবার আবেদন জানিয়েছে। রাশিয়া এবং ওই দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের একাধিক ক্রেতা দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করতে মার্কিন সেনেটে একটি বিল পাশ করেছে। রাশিয়ার সঙ্গে এই ধরনের বাণিজ্য ইউক্রেন যুদ্ধে মদত যোগাতে পারে বলেও দাবি করা হয়েছে। লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ 2026 শীর্ষক এই বিলটি মার্কিন সেনেটে 86-11 ভোটে পাশ হয়। বিলটি আইনি পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা 5টি প্রধান দেশের পণ্যের ওপর 100% পর্যন্ত শুল্ক বসাতে পারবেন। এর আওতায় ভারত, চীন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশও পড়তে পারে। বিলটিতে 1996 সালের ইরান স্যাংশনস অ্যাক্টের মেয়াদ 2031 সাল পর্যন্ত বাড়ানোরও প্রস্তাব রয়েছে। ওই আইনের আওতায় ইরানের জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগকারী সংস্থাগুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিওজেকেতে আন্দোলনকারীদের হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। রাষ্ট্রসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের উপর হামলা চালানো হলে তার দায় নিতেই হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতির দিকটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে গতকাল প্রধানমন্ত্রীর এক বার্তার জবাবে দুই নেতার আলোচনার প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

0: आणि हो समाचार वंदना राय बाट सुन्न होस। शुरूमा यस बुलेटिनका मुख्य समाचार। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले भारतीय प्रविधि संस्थान आईआईटी दिल्लीका विद्यार्थीहरूलाई आफ्नो निर्णयको केन्द्रमा राष्ट्रिय हित राख्न र आफ्ना कार्यहरूले देशलाई कसरी फाइदा पुर्याउन सक्छ र यसका आवश्यकताहरूलाई कसरी सम्बोधन गर्न सक्छ भनेर आफैलाई सोध्न आग्रह गर्नुभएको छ। केन्द्रीय गृह तथा सहकारी मन्त्री अमित शाहले आज मुम्बईमा सहकार नवक्रान्ति कार्यक्रमलाई सम्बोधन गर्दै शहरी सहकारी ब्याङ्कहरूका लागि बलियो साइबर सुरक्षा र डिजिटल सुरक्षाको आवश्यकतामा जोड़ दिनुभएको छ। भारतले आफ्नो स्वच्छ ऊर्जा यात्रामा एउटा प्रमुख कोसेढुङ्गा हासिल गर्दै 300 गिगावाट स्थापित गैर जीवाश्म इन्धन आधारित बिजुली क्षमता पार गरेको छ। र भारतीय ब्याडमिन्टन खेलाड़ी अस्मिता चालिहा दक्षिण कोरियाको आसनमा जारी कोरिया मास्टर्स सुपर 300 ब्याडमिन्टन टुर्नामेन्टको महिला एकलको फाइनलमा पुगेकी छिन्। उनले भोलि चीनकी क्युहानसँग सामना गर्नेछिन्। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले आज भारतीय प्रविधि संस्थान आईआईटी दिल्लीका विद्यार्थीहरूलाई आफ्नो निर्णयको केन्द्रमा राष्ट्रिय हित राख्न र आफ्ना कार्यहरूले देशलाई कसरी फाइदा पुर्याउन सक्छ र यसका आवश्यकताहरू कसरी सम्बोधन गर्न सक्छन् भनेर आफैलाई सोध्न आग्रह गर्नुभयो। वहाँले आईआईटी दिल्लीको 57 दीक्षान्त समारोहलाई सम्बोधन गर्दै यी टिप्पणीहरू गर्नुभयो। प्रधानमन्त्रीले भन्नुभयो, प्रत्येक पुस्ताले आफ्नो समयका विशिष्ट चुनौतीहरूको सामना गर्दछ र आफ्नो राष्ट्रिय जिम्मेवारी वहन गर्दछ। आगामी 30-35 वर्षमा स्नातक विद्यार्थीहरूले गरेको कामले देशको विकसित भारततर्फको यात्रामा महत्वपूर्ण प्रभाव पार्नेछ। वहाँले भन्नुभयो,
1: आज के इस दौर में हमारे सामने चुनौतियां भी अलग है और इसलिए हमारे दायित्व भी अलग है। अपने जीवन के अगले 30-35 साल में आप जो कुछ भी करेंगे वो विकसित भारत की हमारी यात्रा को प्रभावित करेगा।
0: प्रधानमन्त्रीले थप भन्नुभयो, देशमा नयाँ क्षेत्रहरू देखा पर्दैछन् जसले युवाहरूका लागि ताजा अवसरहरू प्रदान गर्दछ। आत्मनिर्भरतातर्फको यो अभियान विकसित भारत निर्माणका लागि बलियो जगको रूपमा काम गर्नेछ। उहाँले भन्नुभयो, यस अवसरमा बोल्दै केन्द्रीय शिक्षा मन्त्री प्रहलाद जोशीले भने कि श्री मोदीको दृष्टिकोणले भारतको शिक्षा पारिस्थितिक प्रणालीलाई शिक्षार्थी केन्द्रित, अनुसन्धान आधारित र भविष्यका लागि तयार बनाएको छ। यस अवसरमा प्रधानमन्त्रीले आईआईटी दिल्लीमा उच्च दक्षताको कम्प्युटिङ सुविधा परम प्रज्ञाको पनि उद्घाटन गर्नुभयो। केन्द्रीय गृह तथा सहकारी मन्त्री अमित शाहले शहरी सहकारी ब्याङ्कहरूका लागि बलियो साइबर सुरक्षा र डिजिटल सुरक्षाको आवश्यकतामा जोड़ दिनुभएको छ। आज मुम्बईमा आयोजित सहकार नवक्रान्ति कार्यक्रमलाई सम्बोधन गर्दै श्री शाहले डिजिटल लेनदेन ठगी बढ़दै गएको र ब्याङ्किङ सुरक्षा सुनिश्चित गर्न बलियो फोरेन्सिक सहयोगका लागि आह्वान गर्नुभयो। वहाँले सबै सहकारी ब्याङ्कहरूलाई देशका सहकारी ब्याङ्कहरूको छाता संगठन राष्ट्रिय शहरी सहकारी वित्त तथा विकास निगम एनयूसीएफडीसीमा सामेल हुन आग्रह गर्नुभयो। श्री शाहले मुम्बईको फोर्ट क्षेत्रमा एनयूसीएफडीसीको नयाँ कार्यालय परिसरको उद्घाटन गरेपछि यो कुरा भन्नुभयो। यस संगठनले आफ्ना सेवाहरूलाई अझ आधुनिक, पारदर्शी र विश्वसनीय बनाएर शहरी ब्याङ्किङ क्षेत्रलाई रूपान्तरण गर्ने विश्वास वहाँले व्यक्त गर्नुभयो। श्री शाहले समृद्धि हासिल गर्न पूँजी बजार मात्र पर्याप्त नहुने भन्दै स्वरोजगारको समानान्तर प्रणालीले पनि विकास गरिनुपर्ने र यस सन्दर्भमा शहरी सहकारी ब्याङ्कहरूको महत्वपूर्ण भूमिका रहेको बताउनुभयो। वहाँले थप भन्नुभयो, छाता संगठनको मुख्यालय चाँडै दिल्लीबाट महाराष्ट्रमा सारिनेछ किनकि महाराष्ट्र, गुजरात, गोवा र कर्नाटकले भारतको शहरी सहकारी ब्याङ्कहरूको 70% हिस्सा ओगटेका छन्। एनयूसीएफडीसी र राष्ट्रिय फोरेन्सिक विज्ञान विश्वविद्यालयले श्री शाहको उपस्थितिमा समझदारी पत्रमा हस्ताक्षर गरे। वहाँले ब्याङ्क इन अ बक्स पहल, सुरक्षा सञ्चालन केन्द्र साथै धेरै सम्बन्धित सेवाहरूको पनि शुभारम्भ गर्नुभयो। श्री शाहले कफी टेबल बुकको पनि विमोचन गर्नुभयो र कार्यक्रममा 6 सहकारी ब्याङ्कका प्रतिनिधिहरूलाई सम्मानित गर्नुभयो। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। भारतले आफ्नो स्वच्छ ऊर्जा यात्रामा एउटा प्रमुख कोषेढुङ्गा हासिल गर्दै 300 गिगावाट स्थापित गैर जीवाश्म इन्धन आधारित बिजुली क्षमता पार गरेको छ। एक सोशल मीडिया पोस्टमा नवीन तथा नवीकरणीय ऊर्जा मन्त्री प्रह्लाद जोशीले भारतको नवीकरणीय ऊर्जा क्षमता विगत 12 वर्षमा 400% बढेको कुरा प्रकाश पारे। केन्द्रीय बन्दरगाह ढुवानी तथा जलमार्ग मन्त्री सर्बानन्द सोनोवालले आज भारतको समुद्री विकासको कथाको केन्द्रमा नाविकहरू रहेको भनेका छन्। मुम्बईमा नाविकहरूको रक्षा, सुरक्षा र कल्याण सम्बन्धी राष्ट्रिय सरोकारवाला कार्यक्रम अन्तर्क्रियामा बोल्दै वहाँले भारत विश्वको अग्रणी समुद्री राष्ट्रहरूमध्ये एकको रूपमा देखा परेको बताए। यस अवसरमा एक व्यापक डिजिटल समुद्री शासन प्लेटफर्म ई समुद्रको पनि उद्घाटन गरिएको थियो। केन्द्रीय स्वास्थ्य तथा परिवार कल्याण मन्त्री जगत प्रकाश नड्डाले आज नयाँ दिल्लीमा आयोजित इण्डिया मेडिकल डिभाइस कन्फरेन्स 2026मा सीईओ गोलमेज सम्मेलनको अध्यक्षता गर्नुभयो। सोशल मीडिया पोस्टमा श्री नड्डाले गोलमेज वार्तामा प्रमुख उद्योग प्रतिनिधिहरू र वरिष्ठ सरकारी अधिकारीहरू उपस्थित रहेको बताए। सरकारले आज प्रमुख उद्योग नेताहरू र स्टार्टअप इकोसिस्टमलाई बढ़ावा दिने जस्तै क्याश फ्री पेमेन्ट्स, डार्विन डायनामिक्स, वल्टर इण्डिया, कार्स 24 र स्टार्टअप इण्डिया काउन्सिलसँग रणनीतिक समझदारी पत्रको एक श्रृंखला घोषणा गरेको छ। वाणिज्य तथा उद्योग मन्त्रालयको उद्योग तथा आन्तरिक व्यापार प्रवर्धन विभागले यी सम्झौता पत्रहरूमा हस्ताक्षर गरेको छ। केन्द्रीय पूर्वोत्तर क्षेत्र विकास मन्त्री ज्योतिरादित्य सिन्धियाले आज टेन्डोङ लो रूम फातको अवसरमा सिक्किमका जनतालाई शुभकामना व्यक्त गर्नुभएको छ। सोशल मीडिया पोस्टमा श्री सिन्धियाले यो पर्व लेप्चा समुदाय र उनीहरूको भूमि बीचको विश्वास, सम्पदा र स्थायी सम्बन्धको सुन्दर उत्सव भएको बताएका छन्। दिल्लीकी मुख्यमन्त्री रेखा गुप्ताले आगामी स्वतन्त्रता दिवस मनाउन भोलिदेखि 17 अगस्तसम्म चल्ने हर घर तिरंगा अभियानमा सक्रिय रूपमा भाग लिन दिल्लीवासीहरूलाई आग्रह गरेकी छिन्। सोशल मीडिया पोस्टमा मुख्यमन्त्रीले सबैलाई आफ्नो घरमा तिरंगा फहराउन र तिरंगा सहितको आफ्नो फोटो साझा गर्न आग्रह गरेकी छिन्। भारतीय ब्याडमिन्टन खेलाड़ी अस्मिता चालिहा दक्षिण कोरियाको आसनमा जारी कोरिया मास्टर्स सुपर 300 ब्याडमिन्टन टुर्नामेन्टको महिला सिंगल्स फाइनलमा पुगेकी छिन्। अस्मिताले आज सेमीफाइनलमा आफ्नै देशकी खेलाड़ी भारतीय रक्षिता रामराजलाई पराजित गरिन्। अस्मिताले भोलि महिला सिंगल्सको फाइनलमा चीनकी क्यू हानसँग प्रतिस्पर्धा गर्नेछिन्। युवा मामिला तथा खेलकुद मन्त्री डाक्टर मनसुख मान्डवियाले आर प्रज्ञानन्दालाई आफ्नो पहिलो सेन्ट लुइस ऱ्यापिड एण्ड ब्लिट्स उपाधि जितेकोमा बधाई दिएका छन्। एक सोशल मीडिया पोस्टमा मन्त्रीले उनको उत्कृष्ट खेल र समर्पण देशको लागि गर्व र प्रेरणाको एक विशाल स्रोत भएको बताएका छन्। अब अन्त्यमा सुन्नुहोस् यस बुलेटिनका मुख्य समाचार। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले भारतीय प्रविधि संस्थान आईआईटी दिल्लीका विद्यार्थीहरूलाई आफ्नो निर्णयको केन्द्रमा राष्ट्रिय हित राख्न र आफ्ना कार्यहरूले देशलाई कसरी फाइदा पुर्याउन सक्छ र यसका आवश्यकताहरूलाई कसरी सम्बोधन गर्न सक्छ भनेर आफैलाई सोध्न आग्रह गर्नुभएको छ। केन्द्रीय गृह तथा सहकारी मन्त्री अमित शाहले आज मुम्बईमा सहकार नवक्रान्ति कार्यक्रमलाई सम्बोधन गर्दै शहरी सहकारी ब्याङ्कहरूका लागि बलियो साइबर सुरक्षा र डिजिटल सुरक्षाको आवश्यकतामा जोड़ दिनुभएको छ। भारतले आफ्नो स्वच्छ ऊर्जा यात्रामा एउटा प्रमुख कोषेढुङ्गा हासिल गर्दै 300 गिगावाट स्थापित गैर जीवाश्म इन्धन आधारित बिजुली क्षमता पार गरेको छ। र भारतीय ब्याडमिन्टन खेलाडी।
2: आकाशवाणी खबर पढ़ी অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত 300 গিগাওয়াট জীবাশ্ম বহির্ভূত জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লি আইআইটির সমাবর্তনে যোগ দিয়ে বলেন, সেমিকন্ডাক্টর, মহাকাশ, ড্রোন ও অন্যান্য ক্ষেত্রে ভারত আত্মনির্ভরতা অর্জন করেছে। 2029 সালের সাধারণ নির্বাচনে মহিলা সংরক্ষণের জন্য আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া দ্রুত শুরু করা উচিত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মন্তব্য করেছেন। ঝাড়খণ্ডের নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সরকার ও ছাত্র প্রতিনিধিরা আজ ফের বৈঠকে বসেছিলেন। দ্রুত অচলাবস্থা কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে। কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টনের মহিলা সিঙ্গলসের ফাইনালে ভারতের অস্মিতা চালিহা। আগামীকাল ফাইনালে চীনা খেলোয়াড় হান কিয়ানসির মুখোমুখি হবেন তিনি। আসছি বিস্তারিত খবরে। ভারত জীবাশ্ম জ্বালানি বহির্ভূত উৎস থেকে 300 গিগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করে মাইল ফলক তৈরি করেছে। পরিবেশ বান্ধব শক্তির পথে এটি একটি বড় মাইল ফলক। সমাজমাধ্যমে এক বার্তায় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী উল্লেখ করেন, গত 12 বছরে ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের ক্ষমতা 400% বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাদের সিদ্ধান্তের কেন্দ্রে দেশের উপকারের চিন্তাভাবনা রাখা জরুরি। শ্রী মোদী বলেন, প্রতিটা প্রজন্ম নির্দিষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সেই প্রেক্ষিতেই তাদের জাতির প্রতি দায়িত্ব পালন করতে হয়। তিনি বলেন, যারা স্নাতক হয়েছেন তারা বিকশিত ভারতের লক্ষ্যে আগামী 30 থেকে 35 বছর কাজ করবেন।
1: আজ আপকে পরিবার কে লোক প্রাউড ফিল কর রহে হ্যায়, বৈসে হি মুঝে ভি আপ সব পর গর্ব হ্যায়, ক্যোঁকি আপ সব কেবল এক ডিগ্রি নহীঁ লে রহে হ্যায়, আপ দেশ কে লিয়ে বহুত কুছ করনে কা সপনে লেকর কে ইহাঁ সে নিকল রহে হ্যায়।
2: প্রধানমন্ত্রী জানান, দেশের নতুন নতুন ক্ষেত্র উদ্ভাবন হচ্ছে, একই সঙ্গে যুবকদের সামনে নতুন সুযোগেরও সৃষ্টি হচ্ছে। তিনি সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং ড্রোন ও অন্যান্য অনেক ক্ষেত্রেই ভারত আত্মনির্ভর হচ্ছে বলে উল্লেখ করেন। বিকশিত ভারতের লক্ষ্যে আত্মনির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মনে করেন।
1: আজ ভারত ইকোনমিক সেলফ রিলায়েন্স, টেকনোলজিক্যাল সেলফ রিলায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল সেলফ রিলায়েন্স, এসে হর সেক্টর মে আত্মনির্ভর বননে কে লিয়ে কাম কর রহা হ্যায়, ইহি বিকশিত ভারত কি মজবুত নীব কা সবুত হ্যায়। ইস মজবুত নীব পর আপকো এক ভব্য সুন্দর বিকশিত ভারত কা নির্মাণ করনা হ্যায়।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার লেখা একটি প্রবন্ধ সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী জানান, এই লেখাটিতে ভারতের ক্রমবর্ধমান ও স্বনির্ভর চিকিৎসা প্রযুক্তির বাস্তুতন্ত্রের ওপর আলোকপাত করা হয়েছে। দেশীয় উৎপাদন আমদানির ওপর নির্ভরতা হ্রাস এবং প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ PLI স্কিম ও মেডিকেল ডিভাইস পার্কের মতো উদ্যোগের ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দেশে অবিলম্বে মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার বিষয়ে শিরোমণি অকালী দলের দাবিকে স্বাগত জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী রিজিজু বলেন, সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করে এমন একটি ন্যায্য ও সুষম সীমানার পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। চণ্ডীগড়ে দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে শিরোমণি অকালী দল এই দাবি জানিয়েছিল। দলের সভাপতি সুখবীর সিং বাদল বলেন, সমস্ত রাজ্যের আসন সংখ্যা সমানভাবে 50% বৃদ্ধির জন্য সরকার সংসদে যে প্রস্তাব পেশ করেছিল দল তা সমর্থন করে। অন্য একটি টুইটে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর একটি পোস্টের জবাবে শ্রী রিজিজু বলেন, 2029 সালের পরবর্তী সাধারণ নির্বাচনে মহিলা সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করার জন্য প্রকাশিত সর্বশেষ জনগণনার তথ্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। শ্রী রিজিজু জানান, সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই মহিলা শক্তি বন্ধন অধিনিয়ম কার্যকর করা হবে। মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমানে জনগণনা তথ্য প্রকাশের প্রক্রিয়া চলছে, তবে জাতিভিত্তিক জনগণনার চূড়ান্ত ফলাফল প্রকাশের কারণে এতে দীর্ঘ সময় লাগতে পারে এবং এর ফলে মহিলা সংরক্ষণ ব্যবস্থা কার্যকর হতে উল্লেখযোগ্যভাবে দেরি হতে পারে। সম্ভবত 2034 সালে সাধারণ নির্বাচনের আগে তা সম্ভব নাও হতে পারে। ঝাড়খণ্ডে JPSC ও JSSC নিয়োগ পরীক্ষায় অনিয়ম নিয়ে তৈরি অচলাবস্থা সমাধানের দিকে এগোচ্ছে। রাজ্য সরকার এবং আন্দোলনরত বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার দ্বিতীয় পর্ব আজ অনুষ্ঠিত হয়েছে। রাঁচিতে গত কয়েকদিন ধরে অনশন ও বিক্ষোভ চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে সৃষ্ট অচলাবস্থা নিরসনে রাজ্য সরকার তৎপরতা বাড়িয়েছে। সরকার গঠিত বিশেষ মন্ত্রী কমিটি এবং ছাত্র সংগঠনগুলির প্রতিনিধিদের মধ্যে আলোচনার দ্বিতীয় পর্বটি আজ রাঁচির স্টেট গেস্ট হাউসে এক ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়। সরকারের প্রতিনিধিত্বকারী জানিয়েছেন, তারা পরীক্ষা ব্যবস্থায় সামগ্রিক সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্র প্রতিনিধিরা আলোচনার বিষয়ে সন্তোষ প্রকাশ করলেও জানিয়েছেন, তাদের দাবিগুলির বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ ও আনুষ্ঠানিক আদেশ জারি না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, ছোট ছোট পুঁজির সমন্বয় সমবায়গুলির বাণিজ্যিক ক্ষেত্র বড় হয়ে ওঠে। শহুরে সমবায় ব্যাংকগুলির জন্য আরও শক্তিশালী সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন তিনি।
3: মেরা যে কোঅপারেটিভ কা সমঝ হ্যায় বড়া ব্যাপার করনে কে লিয়ে ছোটে ছোটে লোগো কি কোঅপারেটিভ বানাকর ছোটি পুঁজি সে বহুত বড়ি পুঁজি নির্মিত করকর বড়া ব্যাপার কিয়া যা সকতা হ্যায়। अमूल आज 1,25,000 करोड़ का व्यापार करता है। इपको क्रिपको एक जमाने में लिज्जत पापड़, ये किसी में भी पूंजी का निवेश 50 रुपया से ज्यादा नहीं है। और आज अमूल विश्व का खाद्य पदार्थों का सबसे ज्यादा लोकप्रिय ब्रांड बन व्यापार कर रहा है।
2: मुंबई ते आयोजित सहकार नवक्रांति अनुष्ठाने तिनी आज बोलें, डिजिटल लेनदेन संक्रांत जालियाती घटना बाढ़े, ताई बैंकिंग निरापत्ता निश्चित करते आरो शक्तिशाली फरेंसिक सहायतार प्रयोजन। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার আজ ইকোসিস্টেম সহায়ক সংস্থা যেমন ক্যাশ ফ্রি পেমেন্ট, ডারউইন ডায়নামিক্স, ভল্টার ইন্ডিয়া, কাস্ট 24 এবং কাউন্সিল ফর স্টার্টআপ ইন্ডিয়ার সঙ্গে একাধিক কৌশলগত সমঝোতা স্মারক বা মৌস্বাক্ষর করেছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ DPIIT এই মৌগুলিতে স্বাক্ষর করে। ওড়িশায় বৈতরণী ও সালান্দি নদীর জলস্তর বেড়ে চলায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এর ফলে ভদ্রক ও অন্যান্য নিচু এলাকায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। নদীর বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলি ভেঙে যাওয়ায় ভদ্রকের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। উত্তর ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় সৃষ্ট নতুন একটি নিম্নচাপের প্রভাবে আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় বিভিন্ন জেলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। উচ্চস্তরের ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশা অঞ্চলে একটি নিম্নচাপ বলয় তৈরি হওয়ায় ওড়িশায় আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতর IMD সুন্দরগড়, ঝারসুগুদা, বরগড় ও সম্বলপুর জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে এবং আরও কয়েকটি জেলার জন্য হলুদ সতর্কতা দিয়েছে। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় আজ সকালে এক পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত আরও 11। চুরা বিধানসভা কেন্দ্রের তিশা পুলিশ স্টেশনের অন্তর্গত বৈরাগড়ের চালুঞ্জ মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় মৃতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী গত 5 বছরের মন্দিরের নথিপত্র খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে সিদ্ধিবিনায়ক মন্দিরে 18 কোটি টাকা অনুদানের আত্মসাতের অভিযোগ তুলেছিলেন। এই ঘটনায় এর আগে 9 জন কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলা সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন ভারতীয় খেলোয়াড় অস্মিতা চালিহা। সেমিফাইনালে অস্মিতা আজ 21-13, 16-21, 21-13 সেটে স্বদেশীয় খেলোয়াড় রক্ষিতা রামরাজকে হারিয়ে দেন। ফাইনালে আগামীকাল চীনা খেলোয়াড় হান কিয়ানসির মুখোমুখি হবেন তিনি। এর আগে কোয়ার্টার ফাইনালে জাপানের শীর্ষ বাছাই ও বিশ্ব র্যাঙ্কিংয়ে 22 নম্বর খেলোয়াড় হিনা আকেচিকে হারিয়ে প্রতিযোগিতায় অঘটন ঘটান অস্মিতা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে আশিস যাদব রৌপ্য পদক জিতেছেন। 19 বছর বয়সী এই অ্যাথলিট তাঁর তৃতীয় প্রচেষ্টায় 74.09 মিটারের সেরা থ্রোটি করে দ্বিতীয় স্থান অর্জন করেন। দক্ষিণ আফ্রিকার ইয়ান হেনড্রিক হেইম্যান্স 80.5 মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত 300 গিগাওয়াট জীবাশ্ম বহির্ভূত জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লি IIT-র সমাবর্তনে যোগ দিয়ে বলেন, সেমিকন্ডাক্টর, মহাকাশ ও ড্রোন ও অন্যান্য ক্ষেত্রে ভারত আত্মনির্ভরতা অর্জন করেছে। 2029 সালে সাধারণ নির্বাচনে মহিলা সংরক্ষণের জন্য আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া দ্রুত শুরু করা উচিত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মন্তব্য করেছেন। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 7:50 মিনিটে।